Haga program tip hi tip mo men tak step snap yakat to ka ni ki simbo jing tip shipang ka jing im ki khon khasi men chua bat men ta yak script la tho de ba Fabian Lingdo tip hi tip mo yak jing im jong ki khon khasi men chua bat men ta shwa ka jing wan jong ka jing sin char phareng ngi ki khasi ngi dang du na bha ka jing bon briu ha ki ri lom khasi jantia Hakita ki por, ki long shua jungi ki kasi, ki la im bat sa hala ki jong ki rai. Hakita ki por, ki shnong, ki dor bar shnong, bat ki rang bar shnong, kumba long menta, kim pat judon ki rai, ki la long ki temmei, ba ning kong e haka sinchar, ka kada jong ukasi. Ya ka rai la pen long, da ka jingya sno lang, jong katu gat ni ki kur ki bala shong la sa lang, haka wei ka jaka. Pat kila skut yela uput usam sinchar kadar, pat kajaka banrep kibala seng yakarat. Yaki ni ki rangbakur laju tip kum kibasan ni ki longsan, bat yaka dorbar jongki la tip kum ka dorbar longsan. Kajing im jongki longshua ki khun kasi, kila im ha kajing sinchar jongki ni ki rat. Slam slam ba shua banwan mi kano kano kahima, bat us iem hima hari lom khasi jantia haki juk kiba kham hadien ka to ka ni ki rat kiba yamar jan kias no lang ban pelong ya kahima pat ki jit bat thung ya kanu kunu ka long yeng ka banabar kahima ban long kum ka jats iem haba shi kin hun ki kur ki lej buhai shnong ha kanu kunu ka jaka pat kias no lang ban pelong ya ka sinchar ka khadar kham bun sin ki jit ya ka jaka Haklear loom, ban penlong ya ka nong ba, ni ka jaka shong jaka sa chong ki. Ki date ki kharai ba jilleo, bat ki kardop mao ban yada ya ladi na ka jingwan hiart ma, jong ki nong shun. Ki da kham jiet kerpang ru, ya ka jaka ba don ka krem, ka ba hea ba, ka ba jilleo, ha ka ba, kin la ban penri ya ki kintay ki kinna lada ja ha ba wan katma. Saudong ka ni ka jaka sa, Ni ka nong ba, ki skut ka kendo ka ba hea, ban long ka jaka ba kin rep, kin riang namal, ha ka ta ka por, ka rep ka dey ka jing tere ka ba kong santam, jong ki ban pendap penbiang na ka benta ka jing im. Ha po uta upot usam, pa kila skut kum ka kendo jong ka raj, ki jit kirpang ka wei ka jaka ka ba long kum ka dabor penlang na ka ba ki po liu kin mi, ba kin yo ka bam ka di. Lakhang persha yanu ban rep ni ban pom dieng haga ni ka jaka ka ba kila bu ban pen kentang kerpang kum ka lau kentang ni lau ling do haga ba ki pendep ru ye ki niam ki ru kom jong karat ki pen yang ru ye ki duan kenya haki lei rat bat ki ringkau ki basa jong ki haga ni ka jaka kanang bakin long ki nong ri nong da pat nong pen chitom ye ki riu tam hukum ki balet le muslia ni le pom ding pom sit hakani ke jaka kham jingai khindia na ka nong ba bat shaba na ki kharai thama ki jit ker pang ye ka wei ka jaka ka ban long kum ka jaka ban bu ya ki mau ba ni mau thep shi ing jong ki kur baro bat kum ka jaka sa jong ki parakur parakha ki balaklat no na ka ni ka pathai ki kur Kila ban penlong jaka thang yela ki parakur balaklat jong ki hakanu kunu ka jaka hakper la jong ni hak khandau kur la jong kam lele Henry Kimla ban seng ka mauba kum ka jaka thep shieng bakhadu na ka benta ki balaklat no lai tang hakatei ka jaka ba ka dorbar ki longsan ki lejiet ban bu kirpang na ka benta baro ki kur na ka liang ka kamai ka kaji bat ka yo ka kot ki kur nong seng ra ki yang kum ki trai rat bat nakaliang ka sinchar ka khadar pat ki yang kum ki kur longsan ni ki kur binong bishon kum bala ong shakmat ki rang ba kur jong ki ni ki kur longsan ni ki kur binong bishon ki long ki ling do ki basan ki sangot ki pator ki maji ki shutia ki so blai bat kum ta ter ter kat kum ki rat ki rat ka dorba jong kini ki longsan ka long ka bor ba hakle du ha ka jing sinchar khanda jong ka rat ya uwei pa uwei u longsan la ji da ki kur ha ki dorba kur jong ki bat khambun sin u khon rang ba jong ka kpo rang ba jong ka kur ha ka rat u la dei lupa
উবাদন হক বানলং উলংসান উনি উবাসান নি উলংসান জং কাকুর উদৈ উনং মিখমাত জং কাকুর জং উ শাহ কদরবার জং কাজ খনং বা উনি উলংসান উনলং উবাদন হক বানতুকলার হাকসিনচার কাদার জং কাজ উদৈ বন্দন কাকুর কিনথৈ জং উ কবা ক্লয় বানিয়ং কুম কসাত নি কনং কৃষান ইউ হাক কৃতং জং কাকুর বারো কৌ লাদা উম দন কুর কিনথৈ সু তেউ লাডু ইয়া কাহক লংসান মানসান ইয়ে কিউই পাত কি কুর কি বামলং কি কুরনং সেং রাজ হেন্দ্রৈ কি বলং তং কি নং লেট বুহাই স্নং হাপো কাজ লিপ কুম কি কুর সং থাপ সং বিয়ং নি কি কুর পাত হিয়ার পাত হাপ কি বালা বানরাব বানরিয়াং বাত কামাই জকপ আহা কখন্ড জং কাজ হেন্দ্রৈ কিম দন হক বানতুকলার ইয়া কাকাম সেনচার খাদার হাপো কাজ লাজুদন রু কি খেপ বয়াকুম কি নি কি কুর সংথাপ সংবিয়াং লাকিনতি গদান লং কুম কি কুর লংসান দাকারাই জংকা দরবার কি লংসান নামার বকিলা রয় পাঁচ বা ইকিট লেম ইয়া কাকিয়া কন জংকারাজ খামতাম এ আ কি পর্থমা কিরিটি কি দুস্তর বাট কি নিয়াম কি রুকম জংকি খুন খাসি লাপনে পেনসা বাট পেনিয়া সাফরং লিংবা জংকি নি কি রাজ হেনরৈ কুকম পেন্দেপ ইয়া কি রীতি কি দুস্তর বাট কি নিয়াম কি রুকম কি আফে না কৌ কাজ হাকৌ পাত বা কতা কং হাকা খানা তং নি কারম কুমনু বেলা সেং ইয় কতা কাজ সুহা কিংওয়ান ক সরকার পদেং কি কুর কি খাসি বারো কি ইম হালা কি রাজ কি রাজ কি ত্রৈ কি তা কি মানিবলৈ কি সাত কি

দাকে কিন্তু কি আতলে কি রয় না কিছু অয়ঙ্গ কং পালিকা ছিলাম কি উপর কো কাম কি ক্লোর বেচি সিনন হি উপন সেয়াবনি ফি সে কে রয় না কিছু অয়ঙ্গ কং ছেলে ওয়ার কি উপর কো কুর উন দেন ভা দাম আই মি উয়ং

পলগুর দাগ তো কিলে তালি কি রায় নাক চঙ্গ কং চলত ওয়ার কুয়ে পথে ক করু ইন্ডে নিয়ে ভা দাম আইমি ইয়ংগে ওয়ে কিসপা আমি আর বছাই কাতুর পয় চৌক ইয়ংগ নিয়ে কোগ্রাম জেন্টিয়া তন আপনি ইয়ে কি প্রোগ্রাম কেউ বোধ